বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি, ছাইলা ভানৌ ভানে দেখি রুঞ্জন মাখা মিচি, ছাইনা ভানৌ ভানে দেখি রুঞ্জা আখা মিচি, গরি পাকো ও কিনা কিনা হায় দাইবা বিতি গো জীবানা, আয় দাইবা।